0: নমস্কার বন্ধুরা, আকাশবাণী চাইবাসা কেন্দ্রের FM-এর 101.7 মেগাহার্জে সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বাংলা সাতরং অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছি আমি চম্পা বক্সি, সঙ্গে সাথে
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার শ্রোতা বন্ধু, দুর্গাপুজো এসে গেছে, প্রথমেই সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। পদ্মকড়িতে মা বসেছে, কাঁসর বাজাও, ঢাক বাজাও, ওই দেখো ওই দেখো, নীলাকাশে সাদা মেঘেরা মায়ের কী অপরূপ মূর্তি এঁকেছে। আশ্বিনের এই শরতের মেঘবালিকা এক এক রকম মূর্তি গড়ে ওই নীল আকাশ তটে। প্রকৃতি জুড়ে বাহার কত, নতুন শাড়িতে পুষ্পাঞ্জলি দেবে মায়ের পটে। সেসব মূর্তি নাকি কথাও বলে, নীরবে তারা কতই দুঃখ ঘুচিয়ে চলে। এবার মা তোকে চুপি চুপি বলি, আসবি মা আসবি ওই দূর সবুজ মাঠে, যখন একাকী খেলি। ইচ্ছে করে মা তোর কোলে মাথা রেখে দুদণ্ড পথ চলি, ভিড়ের মাঝে মা তোকে যে বড়ই অচেনা লাগে। আসবি মা ছাতিম তটে খড়ের চালে, 108টি পদ্ম তুলে বিল্বপত্রের মালা রাখব সাজিয়ে, মাটির প্রদীপ শিখায় অমন মায়াবী মুখখানি দেখব দু চোখ ভরে। মা গো তোর আশিস রাখব ধরে কনক কাজল করে। নমস্কার শ্রোতা বন্ধু, আজ 15ই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস। প্রত্যেক ছাত্র ছাত্রীকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আসলে শিক্ষা হলো এমন শক্তি যা তোমাকে তোমার স্বপ্ন পূরণে ক্ষমতা প্রদান করে। এই দিন ডক্টর আব্দুল কালামের জন্মদিন, 1931 সালের 15ই অক্টোবর। তাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কিন্তু মানানো হয় বিশ্ব ছাত্র দিবস। মহান বৈজ্ঞানিক, শিক্ষাবিদ আর পূর্ব রাষ্ট্রপতি আব্দুল কালামের জয়ন্তীতে এই উপলক্ষে মানানো হয়। ডাক্তার কালামের শিক্ষা, বিজ্ঞান আর যুবাদের উৎসাহিত করবার জন্য এই দিবসে তার যোগদানকে স্মরণ রাখার জন্য বিশ্ব ছাত্র দিবসের রূপে মানানো হয়। আব্দুল কালাম বলেন, স্বপ্ন সেটা নয় যেটা শোবার সময় তুমি দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে নিজেকে শুতে দেয় না। এই দিবস পালনের মূল উদ্দেশ্যই হলো যে ছাত্রদের শিক্ষা, জ্ঞান আর উজ্জ্বল ভবিষ্যতের জন্য উৎসাহিত করা। যুবাদের মধ্যে দেশভক্তির কর্তব্য ও দায়িত্বের ভাবনার বিকাশ ঘটানো। APJ আব্দুল কালামের আদেশ আর বিচারকে প্রত্যেকের মধ্যে পৌঁছানোর জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষার মাধ্যমেই সমাজ আর দেশের

0: বিকাশে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এই দিবসে ছাত্রদের শিক্ষার প্রতি জাগরুক হতে তিনি বলেন, এবং এই দিবসের মূল উদ্দেশ্যই হল শিক্ষাকে অস্ত্র করে ছাত্র ছাত্রীরা যেন দেশের কাণ্ডারি হয়ে ওঠে, দেশের স্তম্ভ হয়ে ওঠে, যুবাদের নিজের স্বপ্ন পূরণের জন্য প্রেরণা দেন, যুবাদের আত্মবিশ্বাস, পরিশ্রম ও অনুশাসনের জন্য প্রেরণা দিতে হবে। শিক্ষার মাধ্যমেই এক ভালো, খুব সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গঠনের সম্ভব এই শিক্ষার দ্বারা, এটা যুবাদের বুঝতে হবে। এর জন্য প্রত্যেক যুবাদের কী করা উচিত, প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখতে হবে, নিজের লক্ষ্য স্থির করতে হবে, আর সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মোবাইল ও সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার জানতে হবে, দেশের বিকাশে নিজের কৌশলকে উপযোগ করতে হবে। জাগরুক ছাত্র, সশক্ত ভারত, শিক্ষিত যুবা, বিকশিত ভারত, পড়বে ভারত, বাড়বে ভারত। শ্রোতা বন্ধু, এই ফাঁকে নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।
1: क्या आपको किसी सरकारी विभाग से जुड़ी कोई शिकायत दर्ज करनी है?
2: तो आपकी सहायता करेगी भारत सरकार के प्रशासनिक सुधार और लोक शिकायत विभाग के सीपी ग्राम्स पोर्टल पर समाधान दीदी।
1: समाधान दीदी 22 भारतीय भाषाओं में आपकी बात सुनती और समझती है। आपको बस अपनी शिकायत को बोलना है। समाधान दीदी की AI तकनीक आपकी शिकायत को सीधे सही मंत्रालय तक पहुँचाती है।
2: आज ही www.pjportal.gov.in पर जाएं और अपनी शिकायत दर्ज करें।
1: सारी शिकायतों का समाधान सीपी ग्राम्स की समाधान दीदी।
3: तो शुरू करें इन्वेस्टिंग का पार्ट।

0: सेबी इन्वेस्टर जागरूकता पहल, जानकारी के लिए सेबी इन्वेस्टर वेबसाइट विजिट कीजिए, डाउनलोड सेबी सारथी ऐप।
1: क्या आप तनाव, चिंता, उदासी, मानसिक परेशानी या आत्महत्या के विचारों से जूझ रहे हैं? याद रखिए, आप अकेले नहीं हैं। मानसिक स्वास्थ्य महत्वपूर्ण है। मदद के लिए संपर्क करें रिनपास कांके रांची।
2: पिछले 100 वर्षों से मानसिक स्वास्थ्य चिकित्सा के क्षेत्र में एक अग्रणी संस्थान, जहां अनुभवी विशेषज्ञों द्वारा मानसिक स्वास्थ्य संबंधी परामर्श और नशा मुक्ति का निःशुल्क उपचार उपलब्ध है। डायल करें 24/7 हेल्पलाइन नंबर 9471366697, टोल फ्री नंबर 1444-99 या 1800-345-4060 पर।
1: समय पर मदद लें, स्वस्थ मन, बेहतर जीवन पाएं। रिनपास एवं झारखंड सरकार द्वारा जनहित में प्रसारित।
3: श्रोता बंधु, अखुन आज महापंचमी, এখন মায়ের নবরূপের নয়টি রূপ প্রকাশ হবে নয় দিনে। শক্তিস্বরূপা দেবী দুর্গা সকলের কল্যাণের জন্য এবং দুষ্ট রাক্ষসদের বিনাশের জন্য নানা রূপ ধারণ করেছিলেন। এখন মায়ের নবরূপের নবশক্তির প্রকাশ হবে। প্রথম দিন শৈলপুত্রী, যিনি সকল রোগের বিনাশ করেন। পর্বতরাজ হিমালয়ের কন্যারূপে জন্মগ্রহণ করায় তার আর এক নাম দেবী সতী। মায়ের দ্বিতীয় রূপ হল মা ব্রহ্মচারিণী, যিনি দীর্ঘায়ু দান করেন। দেবী তপস্যা করলে মানুষ কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে নিজের কর্তব্য থেকে বিচলিত হবেন না। কখনো বা মা চন্দ্রঘণ্টা রূপে প্রকাশ হন তৃতীয় রূপ, যিনি সকল দুঃখের নাশ করেন। দেবী দুর্গার মস্তকে ঘণ্টার আকারে অর্ধচন্দ্র শোভা পায়, তাই দেবীকে চন্দ্রঘণ্টা বলা হয়। আর মায়ের চতুর্থ রূপ হল কুষ্মাণ্ডা রূপে, যিনি নির্মাণ ক্ষমতার বিকাশ করেন। মা দুর্গা এই রূপে ব্রহ্মাণ্ডকে উৎপন্ন করায় তাকে কুষ্মাণ্ডা দেবী বলা হয়। আর মায়ের পঞ্চম রূপ হল স্কন্ধমাতা, যিনি বুদ্ধির বিকাশ ঘটান। স্কন্ধ হলেন কুমার কার্তিকের অপর নাম। আজ মায়ের স্কন্ধমাতার রূপে পূজিত হচ্ছেন। মায়ের ষষ্ঠ রূপ হল মা কাত্যায়নী, যিনি সুন্দর রূপে দাতা। আর মায়ের সপ্তম রূপ হল কালরাত্রি, যিনি শোকমুক্ত করেন। আর মা মহাগৌরী, তিনি অষ্টম রূপ, তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন। এক কঠোর তপস্যায় দেবীর গাত্রবর্ণ সম্পূর্ণ কালো হয়ে গেছিল, কিন্তু তপস্যায় সিদ্ধি লাভ করায় তিনি পুনরায় গৌরবর্ণ ধারণ করেন, তাই দেবীকে মহাগৌরী বলা হয়। মায়ের নবম রূপ হল সিদ্ধিদাত্রী, যিনি সকল সুখ শান্তি প্রদান করেন। দুর্গামাতার এই নবরূপ বিভিন্ন ধরনের সিদ্ধি প্রদান করেন, তাই তাকে সিদ্ধিদাত্রী বলা হয়। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই আশা রাখি। শ্রোতাবন্ধু, এই ফাঁকে আমরা শুনে নেব আধুনিক সঙ্গীত। আসুন।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন আধুনিক সঙ্গীত শ্রেয়া ঘোষালের কণ্ঠে।
1: বন্ধুরা, আজকের দিনটি অর্থাৎ 15ই অক্টোবর সেটি আরও এক ক্ষেত্রে বিশেষ, কারণ এই দিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওম্যান উদযাপন করা হয়। গ্রামীণ অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নে গ্রামীণ নারীদের অনবদ্য অবদানকে সম্মান জানাতে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই বিশেষ দিনটি উৎসর্গ করা হয়েছে।
0: আচ্ছা
1: আচ্ছা, তবে আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবসের ইতিহাস এবার,
0: হ্যাঁ,
1: আর প্রেক্ষাপট। বিশ্বের মোট জনসংখ্যার এক বিশাল অংশ জুড়ে রয়েছেন গ্রামীণ নারীরা, কিন্তু দীর্ঘদিন ধরে সমাজ ও অর্থনীতিতে তাদের কঠোর পরিশ্রমকে যথাযথ মূল্যায়ন করা হয়নি।
0: আচ্ছা,
1: এই ঐতিহাসিক বৈষম্য দূর করতে 1995 সালে, হ্যাঁ, বেজিংয়ে অনুষ্ঠিত জাতীয় সংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন প্রথম এই দিনটিতেই পালনের প্রস্তাব করা হয়।
0: আচ্ছা,
1: পরবর্তী আবার 2007 সালের 18ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে 62/106 নম্বর প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 15ই অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবস বা আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবস হিসাবে স্বীকৃত দেওয়া।
0: আচ্ছা,
1: 2008 সালে আবার 15ই অক্টোবর বিশ্বে প্রথমবার এই দিনটি সরকারিভাবে উদযাপিত হয়। আচ্ছা, এবার উদযাপনের মূল উদ্দেশ্য যদি আমরা বলি।
0: আচ্ছা, তো মাঝখানে এই সকল গ্রামীণ মহিলাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন।
1: তারা যেন আরও এগিয়ে চলুক নিজেদের,
0: একদম নিজেদের অধিকার বুঝে তারা যেন
1: আরও অধিকার নিয়ে
0: এগিয়ে যায়।
1: আচ্ছা, এবার যদি আমরা বলি উদযাপনের মূল উদ্দেশ্য এই দিবসটি। আচ্ছা, অবদানের স্বীকৃতি কৃষি আছে, অবদানের স্বীকৃতি গবাদি পশুপালন,
0: একদম,
1: আর গৃহস্থলী কাজে গ্রামীণ নারীদের নীরব অবদানকে বিশ্বের দরবারে তুলে ধরা।
0: আচ্ছা,
1: ঠিক আছে। আচ্ছা, অধিকার প্রতিষ্ঠা, গ্রামীণ নারীদের ভূমিকা, মালিকানা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সমান মজুরি নিশ্চিত করা, ঠিক আছে।
0: আচ্ছা,
1: দারিদ্র বিমোচন, গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে বিশ্বজুড়ে চরম দারিদ্র দূর করা।
0: আচ্ছা,
1: এগুলি মানে উদ্দেশ্যের মধ্যে রয়েছে। আচ্ছা, নেতৃত্বের বিকাশ, এটাও আছে যে সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় প্রশাসনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা।
0: আচ্ছা,
1: তাহলে এবার গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে নারীদের অবদান, সেটা তো সকলেই আমরা জানি যে গ্রামীণ নারীরা হলেন গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। হ্যাঁ, তারা মূলত কি বহুমাত্রিক দায়িত্ব পালন করে, যেমন স্বাস্থ্য নিরাপত্তা, অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে কৃষিকাজে সিংহভাগ শ্রম আসে নারীদের কাছ থেকেই এটি আসছে।
0: আচ্ছা,
1: বীজ সংরক্ষণে, ফসল রোপণ, নিড়ানি যেগুলি হয়,
0: একদম,
1: ফসল কাটার পর প্রক্রিয়াজাত রূপে নারীরা সরাসরি যুক্ত। পশুপালন ও দুগ্ধ শিল্প, এটাও রয়েছে যে হাঁস মুরগি যেমন, হ্যাঁ, গবাদি পশু পালনের মাধ্যমে তারা গ্রামীণ পরিবারে আমিষের চাহিদা মেটান এবং অতিরিক্ত আয়ের উৎস তৈরি করা।
0: আচ্ছা, মানে নারীরা সংসার চালানোর পাশাপাশি মানে কৃষিকাজ, হস্তশিল্প, গবাদি পশু পালন, মানে সকল কাজে দর্শভুজার মতন কাজ করে চলেছে। কিন্তু এই দিবস পালনের উদ্দেশ্য হলো নারীরা যে এত গ্রামে কঠোর পরিশ্রম করছে তারা যেন সঠিক অধিকার মর্যাদা পেয়ে থাকে, সেই বিষয়ে সকলকে সচেতন করা, তাই তো?
1: আচ্ছা, পরিবারের পুষ্টি ও যত্ন রয়েছে, যেমন পরিবারের সবার জন্য খাদ্য প্রস্তুত, জল সংগ্রহ, এগুলো তো রয়েছে, জ্বালানি সংগ্রহ এবং সন্তানদের লালন পালনের মূল দায়িত্বটি তো নারীরাই পালন।
0: সত্যি,
1: ঠিক আছে,
0: মানে এখানে গ্রামে মানে নারীকে দশভুজা হতেই হচ্ছে
1: সব
0: বিষয়ে, মানে পুরুষদের পাশাপাশি নারীরা কিন্তু পিছিয়ে বসে নেই, তারা সকল কাজে সংসারটাকে পুরুষ এবং স্ত্রী মিলে তারা সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
1: আচ্ছা, কিন্তু এদের জন্য ওদের অনেক কিছু চ্যালেঞ্জও আছে, যেমন ধর,
0: আচ্ছা,
1: হ্যাঁ, ভূমির মালিকানার অভাব।
0: আচ্ছা,
1: ঠিক আছে, যেমন অধিকাংশ সমাজে গ্রামীণ নারীদের নিজস্ব জমির আইনি মালিকানা থাকে না, হ্যাঁ, তাদের অর্থনৈতিক স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, তার জন্য ওরা ঠিকভাবে হয়তো স্বতন্ত্রভাবে করতে পারছে না কাজ। আচ্ছা, যেমন মজুরি বৈষম্য আরেকটা হচ্ছে, যেমন একই পরিমাণ বা কখনো পুরুষের চেয়ে বেশি পরিশ্রম করেও নারী কিন্তু সম পরিমাণে মজুরি
0: পাচ্ছে না,
1: পায় না, যেটা দেখা যায় বেশি।
0: আচ্ছা,
1: আধুনিক প্রযুক্তির অভাব আরেকটা, আধুনিক কৃষি সরঞ্জাম, উন্নত বীজ বা ব্যাংকিং ঋণ সুবিধা আছে ঠিকই, কিন্তু গ্রামীণ নারীরা অনেক সময় বঞ্চিত রয়েছে, থেকে যাচ্ছে,
0: মানে একটা বৈষম্য রয়েই যাচ্ছে,
1: হয়তো জানছেনও না, জ্ঞানের ইয়েতে পিছনে রয়ে যাচ্ছে। আর স্বাস্থ্য শিক্ষার অভাব, এটা তো রয়েছে প্রথমত, কারণ গ্রামের দিকে তো শিক্ষার অভাব রয়েছে,
0: শিক্ষার অভাব আছে,
1: প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষার সুযোগ কম থাকায় গ্রামীণ নারীদের পুষ্টিহীনতা,
0: আচ্ছা,
1: এবং অশিক্ষার হার বেশি, পুষ্টিহীন মানে ঠিকমতো খাবার
0: আহার পাচ্ছে না, হ্যাঁ, যতটা পুষ্টির দরকার, হ্যাঁ, তো যথার্থ পুষ্টির বিষয়ে নিজেকে সচেতন হতেই হবে, হ্যাঁ,
1: আর
0: ধ্যান দিতে হবে, আর গ্রামীণ সকল সুবিধাগুলো নেয়ার চেষ্টা করতে হবে, সরকারের পক্ষ থেকে যে সকল সুবিধা দেয়া হয় সেই সকল যাতে সঠিকভাবে পেয়ে থাকে, হ্যাঁ, সেই দিকে নজর দিতে হবে।
1: স্বনির্ভর গোষ্ঠী, ঠিক আছে, হ্যাঁ, বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্প এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা হচ্ছে, আছে না নারী গোষ্ঠী, যা তাদের ক্ষুদ্র ব্যবসায় উদ্বুদ্ধ হচ্ছে।
0: আচ্ছা,
1: ক্ষুদ্র ব্যবসা যেমন ধূপকাঠি বানানো, ছোটমোটো
0: ধূপকাঠি বানানো, হ্যাঁ,
1: ক্ষুদ্র শিল্প,
0: হস্তশিল্প যেগুলো রয়েছে, ঝুড়ি বানানো, কুলো বানানো, হ্যাঁ,
1: আবার প্রযুক্তিগত প্রশিক্ষণ, এটাও একটা আছে, হ্যাঁ, নারীদের যে আধুনিক কৃষি প্রযুক্তি কিভাবে করবে, ঠিক আছে, এবং ডিজিটাল আর্থিক লেনদেনের, যেমন মোবাইল ব্যাংকিং, এগুলো তো রয়েছে, প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তার,
0: একদম,
1: হ্যাঁ। আর আইনি সংস্কার, এটা কি হচ্ছে, যে পৈতৃক ও বৈবাহিক সম্পত্তিতে নারীদের সমান অধিকার, সমান অধিকার আজকাল হয়ে গেছে, সমান অধিকার নিশ্চিত করার জন্য আইনি সচেতনতা থাকা উচিত, থাকাটা উচিত কিন্তু। আর এবার যদি আমরা বলি উপসংহার, মানে শেষ, কি যে আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবস কেবল একটি উদযাপনের
0: দিন নয়,
1: কি হচ্ছে, গ্রামীণ নারীদের
0: সচেতন করা,
1: আত্মমর্যাদা এবং অধিকারে আদায়ের একটি বৈশ্বিক
0: অঙ্গীকার,
1: মানে ভাষাটা, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্র অর্জন এবং ক্ষুদা ও দারিদ্র মুক্ত পৃথিবী করতে হলে গ্রামীণ নারীদের পিছিয়ে রেখে তা কখনোই
0: সম্ভব
1: হবে না, হ়্যাঁ, তাদের শ্রমের সঠিক মূল্যায়ন ও সামাজিক নিরাপত্তা এগুলো রয়েছে, এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে সমাজের প্রকৃত উন্নয়ন
0: সম্ভব,
1: ঠিক আছে,
0: মানে দেশের উন্নতি করতে গেলে কি গ্রামে কি শহরে নারী পুরুষ সকলের মিলেমিশে এগিয়ে আসতে হবে, এবং নিজের অধিকার, নিজের দায়িত্ব, সকল বিষয়ে নিজেকে সচেতন হতে হবে, এবং নিজের অধিকার আদায়ে নিজেকে এগিয়ে আসতে হবে,
1: আরও এগিয়ে আসতে হবে,
0: হ্যাঁ।
1: তাহলে আমাদের আর বিশেষ সময় নেই, তাই আজকের মতো নাকি,
0: হ্যাঁ, আজকের মতো বাংলা সাতরঙ অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে, আর আবারও সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পরিচালনায় আমি চম্পা বক্সী, সঙ্গে সাথী
1: আমি তপস্বী নন্দী,
0: নমস্কার।